0: ගඩි මිහාර දිහගඩි සාලිස් ෆස් මිනටු හිඟාෆ මිවනි මිගඩිග කොරිය මිදනී එහුන් තෙරින්ගෙ හොවුන් ගෑගඩක එකාර් ගඩි තිරි සිංගුමා හමය ශෝකොරියදානේ මිහාර මිවාහක දක්කාලනී මියදුගෙ හතරුවන බෑවෙරියාය අස්ලාම අලෙකුම් ඉනා කිහිනෙන් හාලු ඉනා
1: මිහාර
0: আলহামদুলিল্লাহ আজ্জা হামাবার রাঙ্গালো ইংগে ইনামি দোস মি মি দেতের মার বালবেকে গুলে ফমিহা রাঙ্গালো দো
1: না মার
0: আলহামদুলিল্লাহ হুম কি কল্লা নিনা
1: মি ইনি হামা মি গাডি এভস কমেন্ট মাস কোরা
0: এভস কমেন্ট নে হামাবার ফ্রি গাডি
1: হুম
0: মি সাব বুইম গে কান্তা তানি মি জে মিহারো
1: আ
0: এবানে মি জে দো দেংমতি মেন্দুর মেন্দুর তৈয়ার হুম অতি দো ਮੈਂਦੋੜਾ ਕੋਸੇ ਮੇਰੇ ਤਿਆਰ ਕੋ ਲੈਣੀ
1: ਮੈਂ ਇਹ ਤੋ ਗਰਦੀਆ ਬਤਾ
0: ਗਰਦੀਆ ਬਤਾ
1: ਮਸ ਕੋਲੇ ਸੀ ਹਲਾ
0: ਮੀਏ ਤੋ ਐਮਐਮ ਸਮ ਮਸ ਫੀ ਮੋਗਾ ਮਸ ਤੇ ਲੋ ਮੋਗਾ ਤਾ ਮਿਉਲੇਨੀ ਮੁਣੀ ਵਿਸ ਬੁਣੀ ਮਸ ਤੇ ਲਾ ਫ ਗਰਦੀਆ ਕੱਕਾ ਫ ਬਤੇ ਕੱਕਣੀ ਮੀਏ ਤੋ ਮੈਂਦੋੜਾ
1: ਆਂਦਾ
0: ਆ ਇਨਾ ਵਿਸ ਤੇ ਬੁਣੀ ਮਸ ਫਿਹਾਣੀ ਦੇਂ ਇਨਾ ਮਸ ਫਿਹਾਣੀ ਮੁਣੀ ਮਸ ਤੇ ਲੋ ਲੈਣੀ ਆ ਮਾ ਵਰ ਮੀਰ ਵਿਸ ਚੇ ਮੀ ਤਿਆਰ ਕੋ ਰਣੀਂਗੇ ਕੋ ਮੈਂ ਕਸ ਇਨਾ ਮੇ ইনা কম ফারা তাক লাভ হাস কল্যাণী বার রীতি লাভে হাম মেঙ্গে কম
1: ফারা
0: হাস কর বড় শুক্রিয়া ইনা বরং উফারে জেঙ্গে হাম ইনাম দিগুতা হাম কমে মি শোয় কেস বাদল আতিবে ক্লাস নকো হিঙ্গা ইনা গে হো মাই কো কোরিয়া দামা বারং উফাবে জে বাদদল উই মাইঙ্গে হুম বাকি বেলা নে ইনা উফাবে দোহা কা গে দে
1: হ্যাঁ কোলা

আদি ফারা মেদু দন্নাশ ফাহে এরাশু গাওয়া ইয়তিম দেখুদিন না লিবিগেম ওয়া ফারে খম গা এফারু ইয়ে আদি এফারু গে দশুগা এ দেখুদিন না খাজানায় বি আদি এ দেখুদিন গে বাপ্পা কি সালেহ মিহে খম গা বিসু ইয়ে ফাহে কালেগে ফানুগে বেরি রসকলাঙ্গে ইরাদা কুরবি এ দেখুদিন বড়ুয়ে ফুরা ফুরিহম বুমু এ দেখুদিন গে খাজানা এ দেখুদিন নেরুমাশে কালেগে ফানুগে বেরি রসকলাঙ্গে হাদরতুম ওই রহমতেগে গতুন্নে আদি তিমং কালেগে ফানু একান্ত কুরবি তিমং কালেগে ফানুগে আমিল্লা রাউ একন্নুনে মি কালেগে ফানং একাঙ্কমগে মচ্চ কেক্কুরেবু মক্কুল দানবে বডানুগেন্নেবুনু কান্তাউগে তাফসীরে

0: তিমাঙ্গে বেরি রসখলাঙ্গে হাদরতুম ওয়া রাহমাতিকি ফাহে তিমাঙ্গে বেরি রসখলাঙ্গে ওয়াদু ফুলগে ওয়াগুতু আতুয়ে জনম এ হুরস খুঁড়ে খুঁড়ে বেগিং হিঙ্গায়দা হুটে আদি তিমাঙ্গে বেরি রসখলাঙ্গে ওয়াদু ফুলু হাক্কো তেদুকম গাবিয়ে
1: وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍ يَمُوجُ فِي بَعْضٍ وَنُفِخَ فِي الصُّورِ فَجَمَعْنَاهُمْ جَمْعًا
0: ইদওয়াহুম তিমান রাসকলাঙ্গে ইউরেঙ্গে ইব্বায়কু আনেব্বাইগ্গে মচ্চা উতরি আরা গুত দুকল্লাল্লাহ হুশিমে আদি তাল ফিলি ফুমেলাল্লাহ হুটে ফাহে ইহারুম তিমান রাসকলাঙ্গে ইউরেঙ্গে এমমে ইত্তনকং ইকুরাল্লাহ হুশিমে
1: وعرضنا جهنم يومئذ للكافرين عرضا
0: ادي ادوهن تمن رسخلانگ کافرن فن نغتا نرکا حشالوا حشیمه

নরখে এই এওরেং কাফিরুয়ে আদি তিমন রসকলাঙ্গে আয়তকায় তিমন রসকলাঙ্গে রসুলুন্নি ফুরসারে খমগা হিদিকমটকে।

0: ভালবাস তিমঙ্কলে গুফানু ওয়া কঙ্কশবরী তিয়বা মিহু কহল আদম গে দরিয়কু কমগে তিমঙ্কলে গুফানু ওয়াহি ইব্বনি তিয়বা মিহু গে ইলাহ কি এ ইলাহ কমগে ফাহে এ মিহে গে বেরি রসকলাঙ্গিয়া বদ্দলু মং এদে মিহা দন্নাশে ফাহে এ মিহা সালিহ আমলু আমল কুরা হুশকমে আদি এ মিহা গে বেরি রসকলাঙ্গিয়া আলুকং কুরুমগা ইভেস মিহকু বাবের নুকরা হুশকমে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টজ

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি